0: কালে খাসকুই ই গাদুক দোস
1: জাই কানে খায়োজি মাটু কেঙ্গো লচিন জোগজি চিচু দেয়ো নিয়েচু গো ইয়ো বাসলে বিবা
0: ইয়া চাচিলা চিশা সিংকু চিশিকি জেমানে না জানা সাইও দেচিকি
1: না জা এ নারি দেবি গে ইয়ান তো না নার লোতে
0: জি জি জি রা লোতে ইয়োরে রা তো হুনিয়া হ্যাপতো কুই ওমাশি
2: Yo,

সোকপার চাকিমে লুইল চেদোর লেপার চেজিং খতাং দুই চিমবু ইয়েবে চিনা চাংমার চাংদা থিংজিকছে তেয়াং পামে রাংবে সেনদুইলে লাপবে লপসু সাংওয়া সিংমে মেজেতু নেবে চেজু টিপদো চুনচুন তেয়াং লেনদুইন জা চাপো চেসিয়ে চিনদা চুপার চিউজে নামগা ইয়াথাজিং সিনু থেপুর দাংলা নিমা সারপাসি শারকুছু মিংার ছড়ি কিবে কি থুইলে লেপে খাংসা খাংথু ছুজে ছড়ু টিনে লেলা থেসিমবে নামবে কিংদু দেরু খোরাকু ইউনদাম রে খাংলা ছিউঙু কয়ামবে কার ছুজে জিসিন দুপুজে ইয়েবে না তেসকচা ছোল সেরিনদা নিসিমবা খোদেন ছেইয়ু ཁྱི ཁྱིང ཁྱིང ཁྱིང ཁྱིང ཁྱིང ཁྱིང ཁྱིང ཁྱིང ཁྱིང ཁྱིང ཁྱི ཕྱི དམ རེ ཐོ ཆུང ཆུང རྒྱ བ ཁྱུ ཤུ ཅིག ཀྱང ཆུ ཁུ ཆེ ནེ སེ ཆེ བར ཡོང ཡོ ཆུང ཆུ ཆེ ངོ གུ གུ ང སེ སེ གུ རུ ཆེ ཤི ཕ མ ཉི ནི ཐུ ད དུ ངོ ཅེ ཅེ ང ཐོ སེ ཐ ཅེ ཆོ ཤི རེ ཤི ད ཆེ ཅིང ཆུ ཁུ ཡ ཁ ར ཐོ པ ཐང ད བ མ སུ ཆེ ཐོ པེ སེམ ཐེ ཅིང